Oye nsenchene nyankopone. Hey nsenchene oye wa David no mbremu. Di oye wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu ene de. Message on nsenchene ene de. Ti wa wa majuma ene de. Ah.